প্রসার সামান্য আবাদি কি তুলনা মে কই গুণা অধিক হ্যাঁ। ফলস্বরূপ দেশ মে পহলি বার সার্বজনিক স্বাস্থ্য, জনজাতীয় কল্যাণ, জেনেটিক সাইন্স ওর ডিজিটাল মনিটরিং কো এক সাথ জোড়কর এ রাষ্ট্রব্যাপী অভিযান প্রারম্ভ কিয়া গিয়া হ্যাঁ। দেশ কে 17 রাজ্য মে চালায়ে যা রে ইস অভিযান কে প্রতি রাজ্য নে ভি পুরি তৎপরতা সে ভাগীদার কি হ্যাঁ। মে ইসকে লিয়ে মধ্যপ্রদেশ কে রাজ্যপাল মহোদয় এবং চিফ মিনিস্টার মহোদয়কে মে বহুত বহুত ধন্যবাদ দেনা চাহতি হুঁ। ও যে সে আন্তরিকতা সে সহিত এ মিশন মোড মে ইস চিজ কো লিয়ে হ্যাঁ। মুঝে লাগতা হে এ যো ভি আজ জিন লোক গ্রসিত হুয়ে হ্যাঁ উন লোকা জিস তরহ সে উন্মূলন করনে কে লিয়ে প্রয়াস কর রহে হ্যাঁ। মুঝে লাগতা হে ও দিন দূর নেই, এ পুরি তরহ এ কেবল ইসি পিঢি কে নেই জো আনে ওয়ালে পিঢিও কে লিয়ে ভি ইয়ে শায়দ এ পুরা সমাপ্ত হো জায়গা। মে সবি ইসি মঞ্চ সে মে সবি রাজ্য কে অধিকারীও কো সরকার কো মে অনুরোধ করনা চাহতি হুঁ। ইয়ে এক ইসকো সহজতা সে নেহি লেনা চাই কিউকি ইয়ে পিঢি দর পিঢি এ যো বিমারি ও ফেলাতা হ্যায় ফেলতা হ্যায় ইসিলিয়ে ইসকো জেসে উলমুলন কিয়া যায় পুরা সমাপ্ত কিয়া যায় ইসি দিশা মে প্রয়াস করনা চাহিয়ে কিউকি এ কিওরেবুল হে এ খতম হো সকতা হে ইসকে লিয়ে দাওয়া সামনে আয়া হে উসকো গ্রহণ করনে সে মুঝে লাগতা হে এ দেশ মে ওর সিকিল সেল নাম কে কোই বিমারি ওর আগে ভি নেহি আয়া গিয়া। দেবী ওর স্বজন মুঝে ইস মিশন কি পরিকল্পনা নে প্রভাবিত কিয়া হে ইসিলিয়ে মে ইস মিশন কে তিন প্রমুখ আয়ামো কা উল্লেখ করনা চাহুঙ্গি। পহলা বড়ে স্তর পর জাগরুকতা ফেলায় ও বিবাহ পূর্ব জেনেটিক কাউন্সিলিং করনা হ্যাঁ। মুঝে লাগতা হে এ চিজ কো বেখুবি সে মধ্যপ্রদেশ নে কর রহা হ্যাঁ। দূসরা ব্যাপক স্ক্রিনিং করকে সময় রেতে রোগ কি পেহচান করনা হ্যাঁ। তিসরে প্রবন্ধন কি সমগ্রতা কো সুনিশ্চিত করতে হুয়ে স্বাস্থ্য দেখভাল কি নিরন্তরতা বনায়ে রাখনা হ্যাঁ। সার্বজনিক স্বাস্থ্য কি পহল কে লিজিয়ে সে দেখে দেখতে হ্যাঁ কি দেশ কে দেশ মে পহলি বার ইতনি বড়ি জনসংখ্যা কি আনুবংশিক স্ক্রিনিং ডিজিটাল ট্র্যাকিং কে সাথ কি যা রহি হ্যাঁ। মিশন মোড সে জুড়ে স্ক্রিনিং কা হি পরিণাম হে কি আভি তক লগভগ 2.5 লাখ লোগোঁ কি স্ক্রিনিং কি যা চুকি হ্যাঁ চিহ্নিত যা চুকি হ্যাঁ ওর ইস রোগ কে 20 লাখ সে ভি অধিক বাহক ইয়ানি কেরিয়ার ভি পেহচানা যা চুকি হ্যাঁ। বাহকোঁ কি ইতনি বড়ি সংখ্যা সে জুড়ে চুনৌতি কা সমঝনে কি আবশ্যকতা হ্যাঁ। সিকিল সেল কে বাহক লোগোঁ মে ইস রোগ কে লক্ষণ নেহি হোতে ইসলিয়ে উন্হেঁ ইসকি ভবিষ্য কি গম্ভীরতা কা কোই আন্দাজ নেহি লাগ পাতা। অধিকাংশ বাহকোঁ কো এ নেহি পাতা হোতা হে কি আপনি সন্তান কো এ রোগ কিউ হুয়া কেসে হুয়া। সন্তোষ কি বাত হে কি কেন্দ্র সরকার ও রাজ্য সরকার নে মিশন মোড মে পিছলে কুছ বর্ষো মে সিকিল সেল সে জুড়ে রোগীও ও বাহকোঁ কি পেহচান কে সাথ সাথ উনকি সমুচিত স্বাস্থ্য দেখভাল পর সরাহনীয় কার্য কর রহে মেরি সংখ্যান মে লায়া গিয়া হে কি বহুস্তরীয় প্রয়াসো কে ক্রম মে মধ্যপ্রদেশ মে সবি প্রভাবিত লোকোঁ গর্ভবতী মহিলা এবং নবজাত শিশু কে লিয়ে পয়েন্ট অফ কেয়ার টেস্ট আধারিত যাঞ্চ সুবিধা কিয়া গিয়া হে আয়ুষ্মান আরোগ্য মন্দির স্তর তক বিস্তারিত কিয়া যা চুকি হে। গত বর্ষ 17 নভেম্বর সে 2 অক্টোবর তক চলে স্বস্থ নারী সশক্ত পরিবার অভিযান কে অন্তর্গত মধ্যপ্রদেশ নে 4 লাখ সে অধিক মহিলাও কি সিকিল সেল স্ক্রিনিং কা কীর্তিমান স্থাপিত করকে ইস সমস্যা কে সমাধান হেতু অমূল্য যোগদান দিয়া হে। ইসিলিয়ে মে গভর্নমেন্ট কো বহুত বহুত সরাহনা করতি হুঁ। মুঝে বতায়া গিয়া হে কি মধ্যপ্রদেশ মে বড়ে পেমানে পর বিদ্যার্থীও কি সিকিল সেল স্ক্রিনিং কি যা রহি হে। জনজাতীয় বিদ্যার্থীও কো ভি পরামর্শ উপচার এবং স্বাস্থ্য সেবাও সে জোড়া যা রহা হে। দূরস্থ এবং দুর্গম জনজাতীয় ক্ষেত্র মে